সন্ধিয়া 6:10 কৃষকবাণী অনুষ্ঠানত পশুর পুষ্টি পরিচর্যা আর রোগ নিরাময় এই বিষয়ে আলোচ করিব ডক্টর রবীন ভূঁয়া আর ডক্টর দিতুল বর্মনে। আগ ধরব কৃতাঞ্জলি বর্মনে। আলোচনাটির প্রথম খণ্ড শুনবলে পাব। লগতে আছে পাচলি আর শস্যর বজার দর, কৃষকর বাবে যুগুতা বতরর বতরা। আগবাব শিখামণি দত্তই, প্রযোজনা উৎপল বরার। বিয়লি 5:45 হিন্দী ভাষা শিক্ষার পাঠ অনুষ্ঠানত রীণা বিশ্বকর্মার কথিকা

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর আহিন মাহর আজি 8 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর 26 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি পূর্ণিমা তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 5:16:59 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 5:13:56।

0: বগাই বিদ্রোহী আর ছত্রগোপাল কর্মকারে কথা পাতি আছিল। বগাই বিদ্রোহীয়ে ছত্রগোপাল কর্মকারে দিয়া ভাষণ সম্পর্ক মন্তব্য করে আছিল। বগাই বিদ্রোহীয়ে কৈছিল যে ছত্রগোপালের ভাষণ তো বড় সুন্দর হল। ছত্রগোপালেনো ইমান শুয়ালাক ভাষণ দিবলে কত শিকিলে তাকে বগাই বিদ্রোহীয়ে প্রশ্ন করেছিল। বগায়ে এইবুলিও প্রশ্ন করেছিল যে ছত্রগোপালে যে কোলে পুরুলিয়া বাঁকুড়া সাইবাসা ভাগলপুরের মহুয়া ইয়াত নফুলে, ইয়াত নিয়রপায় বকুল ফুলহে মুকলি হয়, ফুলে কেতেকি নাহর কপু তগর, এই ধরনের সাহিত্যিকর ভাষানো সাধারণ মানুষে কেনেক বুঝি পায়, এইবুলি বগাই বিদ্রোহীয়ে ছত্রগোপালক প্রশ্ন করিলে। ছত্রগোপালে কোলে,
1: বগাই কিছু বুঝা কিছু নুবুজাক ভাষণ দিলেই মানুষের মনত কৌতূহল উপজে, আগ্রহরে শুনবলে রই থাকে, মই তাকেই করো।
2: খাওনে নম্বর টেন, তই কলে দেশ স্বাধীন হল, কতনো দেশ স্বাধীন হল? বুড়া কেটারপা সিগারেট এসোপাও মুকলিকে টানিব নে কি ক?
0: নিজের কথাত নিজে রস পাই বগায় হাঁহিবলে ধরলে। ছত্রগোপালেও তার কথা হাঁহিলে।
2: মই একটা কথা ভাবিছো ছত্র, তহতে সহায় করলে এই সমস্যাটার আমি উদ্ধার হব পারো, ক সহায় করবি নে?
1: কি কথা?
2: চা, খিলজুড়ি কাকজুড়ি ভোগদ্বার বিলতিয়া আদি গাঁওবুর ব্রহ্মপুত্র আর ধনহির বুকুত যা গল, বানপানী আছেই, মানুষবুরক কোনো কালে বিপদে লগ নেড়িব জনেই পাইছো। এতিয়া সাঁওতাল মুন্ডার বসতি, তহতর মানুষবুরের বসতি, এই মুরলিয়া গাঁৱত ব্রহ্মপুত্র খহনিয়া আরম্ভ হলেই, মুরলিয়া গাঁৱত গড়াখহনিয়া প্রতিরোধ করব নোৱাৰিলে মরিয়াহোলা চলা চারু পলাশগুড়ি বিহিয়া গাঁও লুইটর বুকুত যা যাব।
1: সেই কারণেই তো আজির মিটিংখন চলি আছে। আচ্ছা, তই যে কলি তহতর মানুষের গাঁও, সেইটো কিয় কলি?
2: কেলি তয়ে দেখুন তোর ভাষণত কই গলি, আমার জ্ঞাতি কুটুম বেটিয়নি চাহ বাগিচার গোবিন্দাতি বলিয়া ভূঞা এটুয়া ভূঞা বুড়ালিকচন ভরতাতি বর্মামুদী রঘুমুদী হাওতলি চাহ বাগিচার মহাবীর গোয়ালা সান্তারা তাঁতি বরফলং বাগিচার এটুয়া মুড়া গরঙার বিদেশী কমার রঙাজনের আনসা ভূঞা ছপাগুড়ির রাজসাইতুরী নুমলিগড়ের বিষ্ণু বৈষ্ণব এই সকলোই ভারতের স্বাধীনতা যুঁজত জঁপিয়াই পড়ে দেশের হকে প্রাণ আহুতি দিবলে ওলাই আহিছিল।
1: মিছা তো মই কোৱা নাই।
2: তই মিছা কোৱা নাই ছত্র, কিন্তু অসমত কি এইকেইজন মানুহে স্বাধীনতা সংগ্রামত যোগ দিছিল?
1: নাই, সেইটো মই কোৱা নাই। আমার মানুষবুরের প্রাণত দেশাত্মবোধ জগাই তুলিবর কারণেই তেনেকৈ কৈছিলো।
2: ও, আমার মানে?
1: ধেত তেরি, হয়তো আমার মানে তয় বড় বুধিয়ক বগাই। বারো কি কম বলিছিলি কসুন।
2: ও, মানে একটা কথা ভাবিছো ছত্র, কাম তো তহতর কংগ্রেস খিনিয়েই করিলে আমার একটা ডাঙর সমস্যা সমাধান হয়।
1: কসুন বারো।
2: 1950 চনত নেপাল আর ভারত সরকারের মাজত শান্তি আর মৈত্রীর যখন চুক্তি সম্পাদিত হয়েছিল তার 7 নম্বর দফাটো মোর মুখস্থ। দফাটোত কি কৈছে শুন, দি গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড নেপাল এগ্রি টু গ্রান্ট অন এ রেসিপ্রোকেল বেসিস টু দ্য ন্যাশনালস অফ ওয়ান কান্ট্রি ইন দ্য টেরিটরি অফ দি আদার দি সেম প্রিভিলেজ ইন দ্য ম্যাটার অফ রেসিডেন্স ওনার অফ প্রপার্টি পার্টিসিপেশন ইন ট্রেড মুভমেন্ট এন্ড আদার প্রিভিলেজ অফ সিমিলার নেচার। বড় ভাল কথা কৈছে চুক্তি, যেহেতু চুক্তি মতে আমিও সমানে সুবিধা লৈ নেপালত বসবাস করবগে পারো, সম্পত্তির মালিকানা সত্ত্বেও পাব পারো, গতি আমার ইয়াত গড়াখহনিয়াত পড়ি উদাস্ত হওয়া শিলজুড়ি কাকজুড়ি ভোগদ্বার বিলতিয়া গাঁৱৰ অসমীয়া মানুষখিনিক নেপাল দেশত আনি বহুবগে লাগে। তহতে নেপাল সরকার কথা কগৈ দিবনে আমাক নেপাল সরকারে মাতি? নেপালীহতে আমাক তাত থাকিবলৈ দিবনে? চুক্তিমতে জওয়াহরলালর চুক্তিমতে আমিও তো নেপালত থাকিবগৈ পাৰো, দিবনে দিবনে নেপালীহতে আমাক মাতি?
0: বগায়ে শেষ কথাকেইখাৰ টানকৈ কৈ ছত্রগোপালৰ মুখলৈ ততকৈ চাবলৈ ধৰিলে। কটাক্ষ কৰি কোৱা বগায়ৰ কথা শুনি ছত্রগোপাল থৰ হৈ ৰৈ গল। বহুপৰ নীৰৱে তাৰ মুখলৈ চাই ভাবিবলৈ ধৰিলে, তাৰ সহপাঠী বন্ধুজন ইমান চিনাকি হৈও যেন আজি তেনে এজন অচিনাকি ব্যক্তি। তাৰপাছত লাহে লাহে বগাইৰ কান্ধত এখন হাত থৈ শান্তভাৱে কবলৈ ধৰিলে,
1: ক বগাই ক, মনৰ কথা খুলি ক, বন্ধু হিচাপে সকলো কথাই তই কোৱাৰ আৰু মই শুনাৰ

0: উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানচৈর ধারাবাহিক পাঠর ঊনবিংশ খণ্ডটি শুনিলে। ছত্রগোপাল আর বগাই বিদ্রোহীর চরিত্রত অভিনয় করিলে ক্রমে ত্রিদীপ লহকর আর দীপমণি চুটিয়ায়। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জল পদুমর পানচৈ উপন্যাসখনির ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনবলে পাব অহা সপ্তাহর এই একটা বারর এই একে সময়তে।
1: এই কাহিনী হল এগারী গৃহিণীর আর অন্তরাত্মার বিজুলির বিল, গেলামাল, স্কুলর ফিজ সকলো হয়ে গেল। হয়ে গেল বাজেট? ও, 5,000 বাঁচি গেল। নতুন মেখেলা চাদর লইল নল, যা মাহত হেঁটু লো আর এজোর নল। প্রথমে বাজেট বনাও, তারপর কম কমক বস্তুধন বেঙ্কত জমা করক আর পয়সা।

রণর ভাগি সকলোৱে জানে, রণর ভাগি সকলোৱে জানে, আমিনো কি পালো শুই, আমিনো কি পালো শুই, অতদিনে

0: বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

অতীব সুন্দরী তিলোত্তমা রূপী ন কন্যার সাজতহা সদ্য প্রস্ফুটিতা এটি শুভ্র পদুম কলির দরে মুখাবয়বর শরৎ সুন্দরীক দেখি কারণবারো মন প্রাণ ক্ষন্তেকর বাবে হলেও চঞ্চল নহয়। চঞ্চল হয় মন বন উপবন উদ্ভিন্ন উদ্দলিত যৌবনেরে উনৈশত বা বলা যুবক যুবতীর মনবোর মেঘালি আকাশর কপহুয়া মেঘ হয়। আকাশর রামধনুর হাতরঙি সপন দেখে, সপনে দিনবুর মধুর করে, জীবন রঙিন হয়। সপনবিহীন রঙহীন জীবনত জানো আছে জিয়াই থকার মাদকতা।

0: সংগীত নাটক একাডেমি মানে বিখ্যাত বিখ্যাত কারবার আর যত আমার শিকায় কথা সংগীত নাটক একাডেমির কলকাতায় একটা সাংঘাতিক সম্মেলন হয়েছিল, তাতে একটা দিনের 45 মিনিট ভূপেন দাক অসমিয়া ফোকর উপর প্রোগ্রাম করব দিছিলে। আমার ভাগ্য ভাগ্য ইয়ারপর ভূপেন দাক লই গেছে এই যে মহানন্দ মজুমদার বরুয়ার ঘৈণীয়েক মিসেসর একটা বিহুর গ্রুপ 5টা রবীন্দ্র সদন প্রোগ্রাম হব। ইয়ারপর গেছো মতো ভূপেন দাক সাংগীতিক ধরনের মানে সহায় করো আর থাকো
1: আপনি গুহাটিল
0: বিয়া হয়ে আহিল পাশের কথা এই তারপর কিন্তু জয়ন্ত হাজরিকা নাই আর এই টিজর কথা কয়ে রোজ বাইদেউ কবিতা বড়ো আছে তো তাতে ফোক ভূপেন দা গাব তো গাইছে আর মায় হেরে জখোয়া কামরূপিয়া এইফালে গাইছে এই বর বরিবা যায় মেনুকা সঙ্গীতুনি ঘট এনেকা ধরনের গান আরম্ভ করেছে ভূপেন দা। হে জয় রঘুর নন্দন হে রাঘব রামে জয় রঘুর নন্দন একদম মানে পিন ড্রপ সাইলেন্স দেই। তার মধ্যে একটা পাঠে বিহু হয়েছে ফোক তো হয়ে আছে ভূপেন দা রোজদাইটো কেছে তো ইফালে থাক মিঠুক এফালে আগবাই দে কারণ মিঠুয়ে পাতলুটি হব লাগে ওলাম যেতিয়া ফাংশনের কারণে দুটাকে মাতি আনিছে দুগী কি পিন্ধিবি শিক্ষা গ্রহণ করেছো চাবা দেই পিন্ধিম আর দে অসমিয়া কাপড় মুগা পিন্ধিবি আছে নাই মুগার কাপড় আছে আছে আছে আমি দুজন কোথাও আছে আর মুগার কাপড় দেই মুগার কাপড় সব লই গেছিলো আমি এনেকা লাগিব পারে বলে মুগার কাপড় পিন্ধিলো দুগী শকত ভূপেন দা গালি পারিছে শকত হয়েছো ইমান তহতে কোনো সৌন্দর্য বোধ নাই অমুক তমুক এই গিরিয়েকবিল সব ডিভোর্স দিব তহতক মোর মুখরপর পটককে উলাই গেল মোর নাই দে চিন্তা নাই আর এনে কলো পটকে লইছে কথাটো দেই মানে অডিয়েন্স অডিয়েন্সের কথা ভাবব নালাগে অডিয়েন্সে তহতর হেরিটো চাব নয় এপিয়ারেন্স ভাবিবি স্টেজ পারফরমেন্স যেটা করবি এ আরম্ভ হল আর শিকিছ আর তাত পোশাক পরিচ্ছদ তোর পরিবেশনা দেই সব ডিপেন্ড করে দৃষ্টি থাকিব শেষলৈকে প্রত্যেকটো অডিয়েন্সে ভাবিব তই তেওঁলোকৰ ফালে চাই গাই আছো শিকালে নে
1: তেখেত যেতিয়া ঘৰত থাকে ভূপেন হাজৰিকা যেতিয়া ঘৰত থাকে ঘৰুৱা আচৰণ কেনে
0: খুব ফুটিবা আমাৰ ঘৰত এইটো এটা সাংঘাতিক হেৰি আছিলে যে এতিয়া বিদেশৰ পৰা দাদা প্ৰবীণ দাহঁত আহে এই ৰোজ বাইদেউ আমেৰিকাত আছিলে সৰু ভনী স্তুতি বাইদেউ থাকে কেনেডাত কেতিয়াবা কেতিয়াবা সব লগ হৈ যায় নহয় সেইটো এটা চাবলগীয়া ঠাণ্ডা দিন হলে বাহিৰত জুই পুৰি চবে আলু পুৰি পুৰি খাব বেগেনা পুৰিব আলু পুৰি পুচে আড্ডা ইমানেই ভূপেন দা আধুনিক ইমানেই ভূপেন দা মানে কি কম আর স্বাধীন চেতিয়া মনোভাবের মানুষ যে কোনো দিন কাকো মই দেখা নাই যে এটু নিয়ম আছে এটু করিব লাগিব তো এটু নিয়ম নাই কথা নাই এনেকা
1: নিয়ম ভঙার নিয়ম ইজে
0: নিয়ম ইজে গায়ে চুইছে আর এনেকা আর তোমার হেরি সাপোর্ট দিলেও কথা লগা আরম্ভণি তো তো দিছে জয়ন্ত হাজরিকা ঢুকালে মাতি লৈছে মোক মা আহিছে মা দেউতা আহিছে লই যাবলে মোক না 4.5 বছরের বাচ্চাটোর সুতে মই থাকিম কেনেকা অকলে অকলে ইয়াতে স্বাভাবিক আর এই ভুল আর আমার থাকবি আর কলকাতার তো যাও কাকো মাতা নাই ভূপেন দা মোক মাতি লৈছে মাতি লৈ খুঁজিছে তো যাব খুঁজিছ নাকি মা মোরও কি হল মোর উলাই গেল মুখে তুমি একো ভাবা নাই কিন্তু মই না যাও ভূপেন দা মই না যাও এই সাগে জয়ন্ত হাজরিকার কিনা একটা হেরি আছে তেতিয়া মোক কলে খুব ভাল সিদ্ধান্ত তই স্থান নেরিবি স্থান গলে মান যায় তই ইয়াতে থাকি রানাক জিয়াই রাখ ইমান সুন্দর কথা এটা ভূপেন দাক কলে ঋতুপর্ণ মই সকলকে কওঁ যে মই এটা কৃতার্য করে ললো
1: আচরণ দেখি যে এজন শিল্পী ভূপেন হাজরিকা নয় নয় আমার বর্জনা ভূপেন হাজরিকা
0: আমার বর্জনা ভূপেন হাজরিকা মোর তো মোর মানে কি কম সরুতে মানে ভূপেন মামা বলে কোয়া ভূপেন হাজরিকা আর মানে পিতৃস্থান ভূপেন হাজরিকা মানে ইমান ধুনিয়াকে তোমার হেরি পাবা সাপোর্ট পাবা প্রত্যেকটো ক্ষেত্রে মানে রান্ধার কথা কই আছো সব কিছু যা আছে আমার ঘরতে মাতি লয় মাতি লই পেলে এনেকে কয় আর দেই হেরি এই হেরিত কি দিবা মিঠুয়ে ফেলা এই মাছের জোলত কি দিবা টেঙাত কি দিবা পাঁচফোড়ন কোলে মসুর ডাইলত কি ফুরন দিবা পাঁচফোড়ন তিনটামান পাঁচফোড়ন যাওয়ার পিছত মিঠুয়ে কব দেখিলি শুনিলি তো এই পাঁচফোড়ন খাই খাই অসমিয়া জাতিটো বাঁচি লাগিব বিভিন্ন যে আঞ্জাত বিভিন্ন হেৰি দিব লাগে, তেল মাৰিবলৈ ফেলে, ক'ৰবাত জিৰা লাগে, ক'ৰবাত কালজিৰা লাগে, ক'ৰবাত পাঁচফোৰণ লাগে, কৰিও লাগে, সেইটো নাজানে আমাৰ অসমীয়াই, বুজিলি? তেতিয়া তাহানি দিনৰ কথা
1: খাদ্যৰসিক গানত কৈ গৈছে নহয় কি
0: সাংঘাতিক নহয়,
1: খুতুৰাৰ লগত কি খাব লাগে,
0: খাৰ কেনেকে, মই কলকাতাত গৈ পেলাই ভূপেন্দাৰ কমলা দি, ভূপেন্দাৰ মানে ৰান্ধনী যিগৰাকী, মই হেৰি শিকাইছো, খাৰ শিকাইছো, টেঙা শিকাইছো, ভূপেন্দাৰ ভাল পায় খাই পেলাই।
1: আৰু ল'ৰা ছোৱালীবোৰৰ ক্ষেত্ৰত কেনেকুৱা, ভতিজাহঁতৰ ক্ষেত্ৰত?
0: এই সেইকেইটা

0: মায়া বুলি সান্তনা লভিলে নহব।
1: নাটক উৎপল দত্তর নাটক, ভানু ব্যানার্জী, জকর রায়, নিপতি চ্যাটার্জি, এইবিলাক সব কাহানির কলকাতার সব বাঘা বাঘা কৌতুক শিল্পী আর তেওঁলোকৰ সৈতে ভানু ব্যানার্জী বিরাট গ্রুপ আসলে সবার উপর নাটক বিলাক দেখাবলে লৈ যায়। এ নাটক চাও আমি চাইনিজ খাও বাক স্ট্রিটত দেই এইবিলাক মানে
2: তোমার
1: ভূপেনে সবতে বনায়। ভূপেনে আমেরিকাত গৈ থাকি কারবার ঘর থাকলেও বনায়, লন্ডনতো কারবার ঘর থাকলে বনায়, তাতে ইয়াতো বনায়।
2: পিন্ধা উড়াত তেখেতৰ খুব শখ আছিল, আপুনি তেখেতৰ কাপকানি সকলো যুগুতাই দিয়ে
1: পিছৰ সময়ত বিরাট শখ মানে শখ। ভূপেন দা এতিয়া কৰবাত ওলাই যাওঁতে আমাক কল্পনা আছিল তো তাই নামটো লবই লাগিব, মই খুব মিস করো এই সেপ্টেম্বরটো আহিলে 23 সেপ্টেম্বর আমি যাবছর বোম্বেত ভূপেন্দার জন্মদিন পালন করছো, হয়তো আতরি আইসো অলমান তোমার প্রশ্নেরপরা, কিন্তু তাইক মই সদায় খুব মিস করো দেই, কারণ ভূপেন্দার জীবনের এটা অধ্যায় কল্পনায় যেনেকে সামরি দিছিলে এই আজি মিউজিয়ামটো কোনো আমি দেখা নাপালো হয় যদি আজি কল্পনা লাজমী না থাকিলেহেতেন। ভূপেন্দার গোটেই জীবন জোড়া অ্যাওয়ার্ড তাই সযতনে থইছিলেতো, পিছতে সূর্য হাজরিকা গৈ পেলায় নেখর ফালের পর আমি সূর্য হাজরিকা গৈ ভূপেন্দা কলে তুমি লৈ আহা সব বস্তু, তেখেতে খুব সুন্দর করে ট্রাকত উঠায় বড় ধুনিয়াকৈ সকলো বস্তু ভূপেন্দার ইয়ালেকে লৈ আনিছিলে। এই যে খাসি থোয়া বম্বের বস্তু কলকাতার আদি হেরি বাংলাদেশের সকলো বস্তু তো তাই মোর হাতো কেটামান আসলে মই অসমত পোয়াখিনি আমি সব দি পেলায় হেরি ঋতুপর্ণ এই মিউজিয়ামটো মই আর কল্পনায় সজোয়া
2: শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সংগ্রহালয়।

কুমার আর লতা মঙ্গেশকরক দি পেলাই তোমার উষা কহুয়া কোমল গানটো সেইটো সেই হেৰিখনতে দিছিলে আত্মারামৰ ছবিখনত আৰোপত। তোমার উষা কহুয়া কোমল খেৱালি কোমল হাঁহি নেনো মে দৰ্পণ হে দৰ্পণ মে কুই এই ধরনে। তারপর কিছুমান সিনেমাত সিনেমার সিকুয়েন্সে দাবি করলে কেতিয়াবা মুজরা এটা দিব লগা হয়েছে, তাতো আশা ভোসলেক দি পেলাই ভোজপুরি সংগীত খুব ভাল পাইছিল ভূপেন দাই, গতি ভোজপুরি ফ্লেভার দি পেলাই সেই ধরনের গান করেছিলেন। আর কিছুমান গানত মায়া গোবিন বলে এগারী ভাল লেখিকা আছে, হতুয়াই পেলাই গানবর ট্রান্স ক্রিয়েশন করেছিল, ট্রান্সলেশনও নহয় কমপ্লিট ক্রিয়েশনও নহয় ট্রান্স ক্রিয়েশন, কিছু কিছু ভাবানুবাদ বলে যদি কব পারি। তাতে সেই মুজরা সিনেমাখনত এটা এটা গান আছিল ভূপেন্দার ডুক ডুক ডুক ডুক ডম্বরু গানটো, জিনছক জিনছক বিগিন বিগিন আশা ভোসলে সকলে গাইছে। তারপর এক পলর কথা মই কই আইছিলু, তাতে আমার অসমিয়াত বরপেটার ফালে গায় হে ইউপে দি জয় উরং জাহাজ তারু দুখান পাখা মোকেলে গিয়ানি দিয়া হাতি দাঁতর খাখা জরা ধীরে জরা ধীমে লেকে যেই হো দোলি বরি নাজুক মেরি যাই মেরি বেহেনা ভোলি। একদরে দুর্গা বড়ি গীত আছিল পুরনি, ভূপেন দাই শুনিছে সুদক্ষিণ শর্মার হাতে রেডিওতো গাইছে, তাতে একটা গীত আছিল হে ময়ো বনে যাও স্বামী হে স্বামী নকরা নই রাখ, সেইটো হিন্দি কৈছে হে মে তো সঙ্গে যাও বনবাস। তারপর বিহু যেতিয়া দিছে সেই একে বিহু সুরতে ফুল

এই ধরনের। আর রুদালির সেই 62 চনের গীত দিল হুম হুম করে সবেই জানে, তার লগতে আকো সেই সময়ের অগ্রগতিটো তেওঁ লৈ আহিছে। তারপর আরো একটা নিচুকনি গীত আছে, আমারে ময়না হুবই বিতে না বিতে না রে না, তেনেকে দুলা দুলাটো আনিছে, হেমৌলা হেমৌলা, তেনেকে স্নেহে আমার শত শ্রাবণর, এইটো রুদালিত তেওঁ দি দিছে, যেহেতু মিউজিকৰ মিউজিক প্রধান ছবি আর তাতে যেহেতু বৰষুণৰ গান, সেই বৰষুণৰ সুর, বৰষুণৰ যেটো ক্লাসিক্যাল সুর পড়ে সেই সুরত তেওঁ গুৱাইছে। আশা ভোসলে ডিম্পুল কাপাডিয়ার উঠত আছিল এইটো গান, জ্যোতি মতি মৃত্যুবি তোমার দেখো নাম পত্র লেখা, সেইটো আছে। আকৌ মিল গৈ মঞ্জিল মুজেত ও বিদেশী বন্ধুটো আনিছে, তাত তেওঁ সুর দিছে, উদিত নারায়ণে গাইছে, তাত দিছে শ্যাম ভেলি বান মে মেহকি হাওয়া ও বিদেশী বন্ধু দুর্ভোগিয়া, গম পাইছেনে? ঠিক তেনেকে আশা ভোসলে কণ্ঠত দিছে আই নিন্দ ধীরে সে। আকো কবিতা কৃষ্ণমূর্তিক দি গুয়াইছে ইতনা বতা দু, উদিত নারায়ণের সঙ্গে দুয়েট আছে। এই ধরনের তেওঁ যিখিনি গান নিছে সেই গানখিনিয়ে, আর বিশেষকে রুদালির গানে, রুদালি এবার এবার কেনেডি এয়ারপোর্টের পর ভূপেন দা ইন্ডিয়ালে আহিব আর পাকিস্তানলে যাওয়া এগারী উখ পাখ ভদ্রলোক, তেওঁ নিজের লাইনত আছে, তেওঁ নিজের লাইন ভাঙি পেলাই ভূপেন দার ওসরলে আহি দূরের পর চিঁড়ি আহিছে, আদব হাজারিকা জি আদব হাজারিকা জি গাতে যাই ঈশা নগমা বনাতে যাই ঈশা গীত, ভূপেন দাই কইছে কোন সা গীত, রুদালি দিল হুম হুম করে, আপনি কেন শুনিলে? এইখন তো ভারত সরকারের বনোয়া ছবি, এনে দিছে করা ছবি, এখন তো বাহিরত মার্কেটিং হওয়া নাই, আপনি পাকিস্তানের নিচিনা দেশত কেন এই গান গান পালে সিনেমা পালে? বোলে আমি আপনার গান আছে কারণে এইবিল পাইরেটেড ছবি আমার তাত সোমাই গেছে, আমি তাত শুনেছি গোটে পাকিস্তানের ঘরে ঘরে বাজে দিল হুম হুম করে। তো এইবিল মানে বহু ডাঙর ডাঙর দাদা সাহেব অ্যাওয়ার্ডতকেও যেন ডাঙর সম্মান ভূপেন্দ্রের কারণে, তেনেকুৱা ধরনের এই ধরনের তেওঁ যিখিনি পারে নিজের জীবনত উদ্দেশ্য ধর্মী আছিল, তেওঁ কিবা এখন যিকোনো লারেলাপ্পা ছবি এখন নকরে, কোনোবাই যদি আহি কয় এটা এটা সেট সং লাগে, এটা হাফ সেট সং লাগে, সেইবোৰ তেওঁ নকৰিছিলে। তেওঁ রাজশ্রী প্রডাকশনের যখন ভাগ্য করলে, তেওঁক মিডাস টাচ বুলি এটা এটা লেখা উলাইছে, মানে মিডাসে চুই দিলে যেনেকে যেনেকে মানে মাটিও ফোন হয়ে যায়, ঠিক তেনেকে ভাগ্যখন টাচ করে দিয়ার লগে ভূপেন হাজরিকায় যেন সেইখন ফোন হয়ে গেল, তেনেকুৱা ধরনের টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন উলাইছিল, আর ভূপেন দাক তাত ফেলিসিটেশন দিয়া হয়েছিল বম্বের ডাঙর ডাঙর আর্টিস্টর সম্মুখত। এইবিল ডাঙর কৃতিত্ব, অথচ ভূপেন দায় অসমতে থাকি অসমরে কাম করব খুঁজেছিল, আর রুদালি যে সময় উলাইছে সেই সময় গোটে চারিওফালে ডুয়েল মিনিংর যে সস্তিয়া গান আছে সেই গোটেবিল আছে, তার মাজত দিল হুম হুম করে যিখিনিয়ে শুনিছে সেইখিন টিন এজ লড়া ছালী বেশি কিনা বলে কৈছিল। গতি নতুন লড়া ছালীক আমি বেয়া বলে কই থাকতে আমি ভাল বস্তু দিলে শুনব, যদি ভাল বস্তু নেপায়

নির্মল প্রভা বরদলৈ আর মনোরঞ্জন বড়ুয়ার কথারে ইভাপ্রীতি শর্মার কণ্ঠত গীত দুটি শুনিলে। শিল্পীর কণ্ঠর গীত পুনের শুনবলে পাব সন্ধ্যা 7:45 এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানত নিবেদন করা হয়েছে বেলা চৌধুরীর কণ্ঠর খেয়াল রাগ সুধ সারং।

লাগে আকাশবাণী গুয়াহাটি। বিউটার জিঠা কেঠান পোনাবাং নীলি এরন রংপি কাপাজা জাংলা পেনকে মাহাং কেঠেক মি কিথিয়া ফাই কাপি জুম পনন পার স্টেট অক প্রাণাসাই হেমহে হুই আফান কি উন পেন কেরাই পন পেনকে কেখাঙা বিদিয়ান সে কাপাং টাং পঞ্জিয়া কেমাং পেন পাতুমি ডিব্রুগড়া লং পে ইলা পেনকে অসমার কিথি কাপা জুম মাতে কি উন কেখাঙা পুঠাক ইসি মেই দৌপন মে আলং আলহী সারপো আমান পেন চিতং ধুনসি অকপ্রাণ লাপেনকে হেমতুন কাউরা মিনিস্টার অশোক সিংহাল পেন পে লাপেনকে অসমার আচিতে কেরাইপনারেন কেমিশন অকপ্রাণ আকিরু কেনাং সদ পুঠাক লামথে পাকলাং পন আলহাংলিপেন কে জগওয়ান কাপাজা জাং আকিরু আপর পেন সে কেলাং কিসুং জি আংঠেক প্রাপজিন পেন কাপাতিনি পন লাপেনকে আকেনাং সদা সে কেলাঙা বিদি কেদেং নাংজে আকেনাঙা পুঠাক নিংজে পম বাংস আমায় লং কাছি উন কেখাং উন আসাই আমৌ লাপেনকে ইসি পোর্টেল ইংপু পম স্টেট আলো অংকাং তুই পাঠেক পারে পন আরেন আফান আন সোসে কাপাং টাং লাপেনকে কেমেসেন আবারসাই কাসলাম পঞ্জা কেমাং পেন ইউনিভার্সিটি হাই হুই আফান সাই হেম আংডেং পেন সাই আমৌ কাসলাম পঞ্জা ফান চুন বাংকে হয় রবি কুটা পেন লামতাই পিপন আকাং তুই পাঠেক পারে আসাই কাম আসাই খিলা পেনকে স্টেট আলং প্রেকজাম ইউনিভার্সিটি আকে ক্লেম কেদাম আতুম পেন কাং নিপন আমে আলং সিপাতুমি চুন বাংকে হয় পেন বাংস আলামতই পিপন ফ আংডেং চুন বাংকে হয় আমে আলং আকাং তুই পাঠেক পারে কিয়ান চকাম আপুঠাক কাচিং ওয়াইপন পেন কেকলাং পন সনিকয়ের ক্যাপসাই আমু স্টেট আলং কেদাং পন আংডেং কাচিং কিচিং ওয়াইপন জাফানসি বাংস আমে দৌপন নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি আংহয় কিলিক পন্থুয়া ফান মা সাপসোয়ার নিকে দুলাঙা হুত রাজচারী আসং হাই হুই কাপাচে থাংপন আসায় পাদুপন বমলা পার্লিয়ামেন্ট আংহয় কনস্টিটুয়েন্সি অলং ভারতীয় জনতা পার্টি কাপাজির পোপন আতুমা বাংফু দেবাশিষ শর্মা আফারমান অসম গণ পরিষদ আসং যা আবারি মাতুম পাতুমি পেনাং আন কাপাচে থাংপন আমে অলং চিতং দুন অসম গণ পরিষদ আসং যা আতুম পাতুমি ধিং লেজিসলেটিভ কনস্টিটুয়েন্সি আংকাং বরভেটি পঞ্চায়ত নগাঁও বটদ্রোয়া লেজিসলেটিভ কনস্টিটুয়েন্সি আংকাং বরঘাট লাপেনকে হয়বর রূপহী ঘাট লেজিসলেটিভ কনস্টিটুয়েন্সি আংকাং সুতিপার পাঠুয়া আকলাম লাপেনকে রূপহী মেকার আহং ফারলা আলং সঙাবাং ফুয়া ফারমান পেন কাপাচি থাংপনা চাই পাদৌপন লাপু বাংসক কিলি কাপেদৌ পন্থুজিয়া ফান ডিস্ট্রিক্ট আলং কেরাই কমলাপেনকে কিলিকপন আফান কিসিক কেডাং আপুঠাক কেলাং কাপাতিনি পঞ্চে আফান ডিস্ট্রিক্ট কিলিক আসাই কি মাতে কমিশনার আরাইনক শইকিয়া কাপামে ফুপেন পাতুমি ইসি মেইতা দৌপন ডিস্ট্রিক্ট কমিশনার পেন নন আন মরিগাঁও ডিস্ট্রিক্ট কমিশনার সৃষ্টি সিং পেন মরিগাঁও কলেজ আলংকি বিপঞ্জি স্ট্রং রুম লাপেনকে ভোট আলো কাংচাপ কালাখা পঞ্চিয়াদিম লাং পাতিনি পন্টাংল স্টেট গভর্নমেন্ট জুটাং আরেনা সাইকাম কাপাতির পিপেন পিনি সোমনাথ কেবার সুরিনী রায়কয়রা ট্রক আজাইমেক শিক পন্টাংল সোমনাথ মন্দির কাপার জাপ নিংকান সুরি ইসি কেচক আপুঠাক পেনসি আসাম পেন গুজরাট আন কাপিদো পঞ্জি বাংসো কেবার আজাই মেক আর্নিকাং সাম্পর ফাই ট্রক সি আপর কামাইখ্যাকারী পি কেসাং আদিমালং পাদুপঞ্জি জাইমেক আলং জুটাং আরেনা মিনিস্টার বিমল বরা আলহী সারপো আমান পেন চেতং দুঞ্জি লাপু সোমনাথ এমরজাত আলং কাচিত দুঞ্জিয়াফান হাইলাকান্দি পেন বাংক্রে ফ বিতুং পাতবে গুজরাট আফান বার পন্টাংল আসাম পুলিশ বর্ডার আরো পেন কিসুং লরকা খুরুক পনাহুত পুঠত বাংহিনী বাংলাদেশ আসার পিমারাফান নেপন গুয়াহাটি কারি পি কেসাং আদিমালং সরাইঘাট এক্সপ্রেস আজক পেন ওয়েস্ট বেঙ্গল আন কেদামজি আফ্রাং জংজংসি বর্ডার আরো পেন লাসো বাংহিনী বাংলাদেশ আমদিরাফান নেপন লং পুলিশ আতম পেন কাপাচিনি পনা টেংকে বাংহিনী আরি ডেং পেন ওয়েস্ট বেঙ্গল

ปีนี้จิตเจ็กโลนิพายก็รัดรอกบอมดานีสุรินทร์ไรก็รัดรอกอันนี้กันการเบียดใจมีการการช่วยดูนัตุมาฟันสตูดิโอลองเป็นนิลีเอรอนรองปีการดอมปะจิรซีอาคาชวานีกัวฮัตีมหาบาหูเป็นการเบียดใจมีดังปอนทุลอใจเมื่อวังลักเอมีเดียมเวฟเป็นมิตรฟารุปลีราเครย์สิระตกบอร์พอกิโลฮาร์สเป็นฟารุทรอกซิระอินโคเฮราสิร์เคเบลเป็นเกเมกะฮาร์สเป็นฟารุอิสิระอิสิระตกบอร์ทรอกการเบียใจเมกะลองเป็นอัปรังซิเกปิเนียสารลัมเทอาร์จูซินะปิเนียสารลัมเทเกกีโรมุเตกัจิงดัตซูมุลัมเทกิมันইলিতুম বাপথিলি থাই আসুকে আপলা পেনকে লংক্লেং পেনকে ওয়ার হাই হুসিতামে কিরোদাম আদিম আমাতলে চাক লকলে দেদরা চিংদাত লুতাংতে আজাকং থেতানজি আঠেকে এ লং আদিম খাংঠিপ মতাংতে চাট লগুন এডাত আপসি কাচেদাত আজাকং মাতাংতে আজুর দো উনাং ককলো কেক্লাং আদিমলে আসাভেত আলামতা আচারানাত কাচে থাঙা বাংকে আহির দো জটপু কিপু ইদাম আলামথে লাসরি সারামথে পুলো কে রোমুতে কাচিংদাত সমু মাতাংতে আচার কাচে থাংসি আহির কে তানপু কিপু ইদাম আলামথে বিনিয়া সারলাম থেকে লাপুয়ান চলো

0: hụt kiện ọp các lý tiết sinh đều kỳ thôn à bị ịnh hội năng dị. Đồ án áo xô mara tùm ọc rán kắp bì mê dị áp hàn bì gian rôn bèn à rì kachar xàm à bị ịnh hội năng dị. Chú chê dùn dị áp răng lập bèn bạc bì bạc xù kỳ đàm áp hì xà bùn bèn ị rì chì mùn à đạc kôi xì chì chàm năng dị. Ị rì kà chì chàm à hụt ị rì bông án chì chàm năng dị.
1: নাংলি তুম জাই মে কাজু লং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদুন্ধুকে কার বিয়া জাই মেঘালং পেন পিনাপ কিরট কাপার পঞ্জিয়া পুঠাকলে পিনি পেন চিঠান পন এক মেক সিনা পিনাপলাকে চিটিয়া চিকলো নিফাইং কয়রা ট্রক্সি ভম করুয়ারনি কার বিয়া জাই মেঘলং পেন পিনাপ নাংলি তুম আপ্রাং সিয়া বাংকে আর্নি বাংলাসন বীরটা আর জুইকলং ইকজি বীরটা পেনাফিজং পিনিয়া সারলামথি পোলং পেন পিনাবলে থসুতামি নাংনিতুম সারলামথি তা আর জুইকলং ইকজি বাংসরা পেনাফি আসন সন কিনাং সদালাম জির কেরত কাপার জুপন পেন আফি পিনাব ইরুই পেন ফংনি কাপার জুপন আংদেং লং পেন পিনাব নাংনিতুম ভরেং বীরটা আর জুইকলং ইকজি বাংসরা পেনাফি ইরুই পেন ফং নিকট কপার জুপন আংডেং জাইমে কপা চুনা ভাং কচংবাই আলঞ্জি রে হুই পিনাবল বাং সংডেং লং পেন নাংলি তুমা ফান বারি রং ফারপি ভূপেন হানসে পানসিং ক্রো সুরেন বে লাপেন কে পখেলা লেখে পি লাপেন কে মানি কৃষ তুমপেন কিলুন পন আলুন হে হুই নাংলি তুমা ফান পার জুপন একটি কার বিয়া যায় মেঘলং বাংকে পিনাপ কিরত কাপার জুকি জিকে লাপান হেন লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্ধুকে পিনি ইনুত পেন আসে পোহাং ডেং লং পেন পিনি নাংলি তোমা ফান ডানিয়াল ইংটি পেন কিলুন পন আসন সন আলঞ্জির কিরত কাপার জুপন আং ডেং আলং পেন আপ্রাং সে লঞ্জির আর জুইকা

0: রেডো নলম কেচে থাংনাই মিউজিকের রক ফুলো বা অল্টারনেটিভ ফোন পপ ফোন লাহাইকে নলম আরি সয়জাং বা নন পিঠে মিউজিকা আনি কেছো আপিয়ার ঠেলো লাহাই হলো স্তামে ইতুম লাসং বং প্যান ইতুম কেছং বাইদুন তা ঠেক নাং জি ননলে ইতুম কেছো হরমুলে কেছো হরমু দা মেসেন দো বা পু খেং দো দো ইতুম আংপন ছোলা পু কে ইতুম পপ ফান্দা মেমে তা থাই লাসং থাসি মিউজিক না তাই ইতুম মেসেন আ মিউজিক তা দো হেঙ্গো দাক মিউজিক তা দো তুম জং সি মেসেন আ মিউজিক চং বাইদুন ঠেক পুতে মেসেন পো হেঙ্গো দাক পুতে হেঙ্গো দাক পুলা সি নন আর্টা হয় বিপিন মিউজিক পোলতে তুমলা ইং সামজিন বা আস্ট্যান্ডার্ড হাইমু ছট পোলতে তুমলা ক্লাসিক্যাল হাকো কোপেন মিউজিক নাকে প্লাঙি হলা বাংস মিউজিক ক্লাসিক্যাল জেনরে বাং পোলতে তুম বাং আস্ট্যান্ডার্ড অং মুছত কার্জু ই ফান্দাই তুম ফানি নিং সাম
1: কার্বি ওয়ে তুম আলাম লিচে থান্দাম নন কার্বি ওয়ে তুম মা যত থেক পেট কালি মুহে নাংলি পুলো লাকে আর্তা আহয়াবে বা দু ফানসে তামে কার্জুলং পেনান্তা আর কি কার্জুলং পেনান্তা সবসো প্রেক জেক পুসন কিন্তু তাতে নন কার বিয়া ওভে তুম ননালি কি ঠেক দাম লং তেং পুলো তাতে কপু সন আ মিউজিক মাতে আর মুং আতে অত কার দেং আলু নহীন না থুসি কাছিং বে দুন লাপেন কপিয়া পশি আ নিং কে হ্যাঙার নাংলি কে ঠেক দাম লং আতেং পেন নাং থানজি
0: বিয়েকই নন নিল তুম কার বিয়াং লং আর লো কার বিয়া খেই তুম মিউজিক না কিহুং দুন কে রক মিউজিক বা ট্র্যাশ পুনন লা হাই হুয়ে না কে হ্যাং ছাড়বু আর লুন্ধ হবে নে নিলিহলা পু তা হেঙ্গো দাম পুপু দাম দে টেবনস তামে ইল তুম যুন তু কেনাং জি ভেক মিউজিক কে লাহাই বাঙ্গে কালি হলা পু লোপতে তুম আঝাক তুমি আর নিং কাছে দেং আর নিং কাছে সাক লাহাই পেন সাল লুন্দা তং জি লাসি আর লুন হাই হুই সামে আঝাক কে কে হ্যাং ছাড়বু আসন সে দো আসি নন মাঙ্গে হলা আলাম থে তা জুমে সেন নি তুম লুন জুমে সেন বুমা সে হলা আলাম থে লাংলে দেয়া লাপু কালি তামে ইতুম মেসেন মেসেন আর লুন আর মিউজিক তা দো আসি নন ইতুম কার্বিয়া খেয়ে তুমি তুম ইসি পেন লাংদাম পুলোতে তুম ফান একে থান বাং বা একে জালিন বাং স্তামে আবিদাত পলো দু তুমান স্তামে তুম মেথাং পাঞ্চে দু ছ আকো কে পাং দাং পন্থুজি নন আকিমি আও বি তুমি তুম কোসন সে আকো কে থান পন্থুজি মা মিউজিক আনাত কোসন সে কেবা প্রাং পন্থুজি মা লাহাই বাং তুম বাং সাপ ও কাছে পারে কে বাং কে কম ছেদ কে থান বাং তা আবিদাত পলো সে বাঙে লাসে তুম বাং কে মিউজিক বলতে হলো আর কি দোনাং পো আর কি দোলতে লাগে মিউজিক লোবো সে তুম বাং নন তুম বাঙে মাথা
1: কামাথা তাতে নাংলি হিম পেন পুদাম চিমা নন হে পুলো নাংলি রগাহি নাথুসি আকে অং আরি সনিম সু আউ তুম বাংকে হালাপু নাথুসি কাছিং বেদুন তাতে লাবাংসু আহিন নাথ কিরিম আনি কে হাঙারে কেনাং সত কপি নিয়া থে দমা কপি পোস আনি কাপে হাঙারে লা রক আহিন নাথু থানজিমা
0: নেলি ইনুদ্বেদ কাছিনি দামা তেঙ্গে রক মিউজিক নাট পুলোতে তুম আ প্লেটফর্ম দাদো নন কার বিয়াং লং ফানকে সাই তুম পেনে ক্লাসিক্যাল ফান দং হপে নে ফান পুলো তাংতে আকা ফ্লেক মিউজিক পুলতে রক মিউজিক পেনা বেহরে পুলোতে তুম প্ল্যাটফর্ম দা পেনাং পুনুং আবে আথে তুম হুলা কে চেং হট পেনস তামে রক আ প্ল্যাটফর্ম সিং পিদাত বিট কন্টেস্ট তং হ বা লা সন দং হ পু পা লা রক মিউজিক না সে পাথে রং লা সপোজ সেং গে লা আকা ফ্রেক আ জেনরে বাং গে তুম নাং পাক্লাং থে ওয়ে দা মাসে হুলা পুনাত বাং গান চিনি দুন ওয়ে দাত পতাই সে রক আনাত বাং সে বিসি নন গে কাচিং বে দুন নং কক আ থে লা লা
1: তাতে ইতিয়া কে হ্যাঁ নাংলি হিন পে নাং থান থা নন মিউজিক কো আনসিয়া কে থেকে দুলুমা লাসু কে দু পেন নাংলি মাথামা লাকে চক চেলাং আনসু সে নন হ্যাঁ নাংলি পুলো কাপড়ে কাপড়ে আর মিউজিক আর জেনরে পুলো দি লা কাপড়ে কাপড়ে তা দু নাঙালাং লা আনসি ইলি তুম কার্বি কারবা কাতুম সে তামে লাসো আ হিন নাথু চিংথু দুঞ্জি পাফ্রাং দুঞ্জি পু নাংলি মাথা আনসু সে কাছারলি তুম নাং দু নাঙালাং আনি কে হ্যাং চলি কে থেক কাছিনি তুম তা নাঙালাং পু লাসো নাংলি নিং মাথা
0: নন কার্বিয়া খেই কাচিং থুরি জি পুলো তংতে ইতুম ইসি থেক বংগে চকছে লাসে আসন তিন নানাতাই তুম রিমদুন কে রিমদুন দুনাই মিউজিক স্টামে রক আ জেনরে তা দুনাং পো ক্লাসিক্যাল তা দুনাং পো পপ আ জেনরে দো আন তাই তুম থেক লাপসিকে মে এমে থাঙা খায়াং বং দরছে দা ফান আসে লাপুপু তা দুদুন লাপ পুলতে ইতুম কাচিং থুর নাতা চিং থুর পন বমজি পাফ্রাং না পাফ্রাং বমজি নন ইতুমাং বংকে দো আন তুম স্টামে আকো নন আউ বে কিমি তুম হান তা কো চে থান চিমুম পন বম নংপো চে পারে পন বম নংপো তাসে আকোলা নন ও বে কিমি তুম স্থামে কাপ্রেক কাপ্রেক আনা তা আলাইন না তাকে দামি ফান্তা বড়ি পোনা পো মিউজিক তা ইসি বেদ লা রক মিউজিক না সে পু না সে চিংবে দুন রে চিংবে দুন
1: আর দি পিয়ারে পু বাং চকচে
0: আকা ফ্রেক না তা দুথু না পো মানে লাপু তা একদম চি ফুজাম না নেলিকে মাথা দাম তে আন লো পোলতে লাপু পেন দা দপো পু পেন দা দপো ইংগে লাপু কাচিং থুর না তা পাফ্রাং পন থপম
1: তে নালি হিন পেনাং থান থা ইলি তুম কে কার্বিং লং আলং বাংকে নন কেমেসেন আ মিউজিক স্কুল কি থিপ কারদেং লাপেন কিলুঞ্জি পুসিতামে কাছারলি দুঞ্জি পুসিতামে লাপুসনাবে মানে আসাপসো ঠেক পেহয় পেহায় আতুম বাং দোতাহে মেনে লাপুসন তাতে নালি নিং মাথামা ইতুম জংসি কেমেসেন আ মিউজিক জংসি চার্লিজি পুলো তাতে ইতুম আহা

0: ইংটিয়া কে হাই নাংলিহীন পেন লবংসু আর্মুং কেরো লগে জুমে পিকল লাসি নোনা বাংকে নাংলি লাম পাইছে থানদাম সেনাং আসাপসু নাংলি নন নীলিকা চিনিয়া টেংকে ডিমাপুর লংসি নাংলি মিউজিক স্কুল আলং লহাই কি থিপ গার্ডেন কেরো লহাই আর্মুং হুই নাংলি থানব নাংলিহীন পেন নাংছে নি থা কোসংসি নাংলি ডিমাপুর কেলে রকমা লাপেন লবংস ফ্রাংকে নাংলি মিউজিক আহিন কাচারলি কো আনং দেং সি গেলে লোমা লাপেন কো পিপিয়া নং এ সি লংটং লোমা লাথি হেক পেন রেডিও কারজু আওয়ে কি মি দুম হান থান পাচি নি জি
1: নেলি বিহেক আরটা নিংকান ট্রক্সি আ হুট পেন সি নিং কে হ্যাং চি চিনি ল মিউজিক না লাপেন সি হেম নেলি তুম পেন সি লাপু গিটার কে রস তমে সিম্পল কোর্ড কে র চেং আ কোর্ড কে নেলি এ ডি ই হ্যালো লাসো লাপেন কেরো চেং পেন আলুন্তা কিলুন চেং গে লিভিং বিলো ইন দিস ওল্ড সিনফুল ওয়ার্ল্ড পালুন পেন সিনেলি চার্লি ইলো লাপেন সিনেলি পু নাং চার্লি বম সে আফি পেজো পেজো পেন 1993 আনিং কান পেন কে মিউজিক আ নোট হাই কো সন সি কেলাং নাং জিমা কাপড় হি নাং জিমা পু তোমা কোর্টে মিলটন তেরাং পেন সিনাং থান পন লা লং পেন চার্লি দুন বম সে আফি নেলি স্কুল আং দেং চিপা উনসি ক্রিস্টিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল বেন চিপা উনসি ডিফু লং পেন কলেজ বাংকে নেলি পাটকাই ক্রিস্টিয়ান কলেজ ডিমাপুরা লং সে হদাক সে অ্যাডমিশন এন্দুন হদাক নেলি নিং কানহিনী কেদো হুদ লা পি ইউ ইন মিউজিক পুদো চার্চ মিউজিক এনাত থিওরি লাপেন সি নেলি নিং কানহিনী আ কোর্স ক্লেম দুন লা সব হি ইনস্ট্রুমেন্ট আনাজ তামে নেলি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বো গিটার আনাজ হি হদাক চারি দুন বোম লা সব হি সি নেলি পাটকাই পেন আং উনসি আফি মেথাং হ্যাম চেবাং থল আফি হেম দো বোম স্টামে নিলিপু ও এ দ্যাট সি ইন্টারনেট পেন ইন ইয়ালং দাম পেন হলা মিউজিক শীত হাই হই পিস হাই হই ডাউনলোড চুকরি পল হাই পেন সাকো পু চালি বোম
0: নালি চালি বোম
1: নালি চালি বোম লং পেন সোর্স হাই কে লাপুল নেলি আথেমাত পার্সোনাল টিচার গাবে দ্যাট
0: আবে দ্যাট ল আই
1: আমা সি লাপু সি ইন্টারনেট পেন এ আকেরা পেন সি লাপু চালি বোম ল পেন ভিডিও সাই লং পল লাপু ইসি হিনি চালি দুন পো
0: লাপু সং সি নালি ক্লেম
1: বোম লাপু সং সি বাং বোম ল আফি 2007 আনিং কান নেলি নিং খ্যাং নং থেক লং পেন সিন নি ইক সামে গিটার ই হুম নং পিলো পেন আফি নে পাই পেন নে পোস্ট সামে কোচিং হন পিক পেন সাকো গিটার আদর সমুচত
0: নং পিতো
1: ফরেন গিটার বাং ইয়াম হা গিটার নং নাম পিথুলো লা পেন সিন নেলি 2007 আনিং কান গে ট্রিনিটি কলেজ লন্ডন পেন সি গ্রেড 5 পিদুন চেং ল পিদুন চেং কে নার্ভাস তা দলো সাবো
0: আসাব তো হালা সুরু বাকে
1: শিলং আলো মানে নিলে এক্সাম নং পিদুন ল
0: তাহলে হালা বংশ আং টেক নংলি পিদুন দেত পেন আং টেক এক্লাং কো সং
1: আং টেক বাঙ্গে নিলি চি মাথা ল মেও এদে জীবন বুস তামে নিলি জুন দুকে মাথা দাম পেন আবিসি আর রেজাল্ট বাং নং কে মে থুকি আপি মেরিট মেরিট পেন সে পাস ইন ল লাস্ট সো আপি 2008 আনিং কান মাংকে গ্রেড 7 পাই পিদুন থল গ্রেড 7
2: আনে সম্পর ফাইভ টু রাজ্য টিম কি চক পলাসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বেজাই মেকেপিনি লাপোহানসি কাঙ্কটন এগল দমে থাকলে গৌরাংটু

0: মানে কমিউনিকেশন করা দিগদার হয়, জায়গাটো ঘর বানপানী হয়ে থাকে। কিন্তু ইয়ার কিছুমান লক্ষণ আমি খুব সোনকালে লক্ষণ তো আমি খেতক বিলাক বা পশু পালকসকল জানা দরকার। তারপর এটা লক্ষণ হয়েছে পেট ফুলিছে, গরুর পেট ফুলা বেমারটো বেশি সময় নিদিয়ে খুব সোনকালে এনে জীব জন্তুর মৃত্যুমুখত পড়িব পারে। পেট ফুলা বেমার এটা হব পারে, ডায়রিয়া হব পারে। ডায়রিয়া বিভিন্ন ধরনের আছে, কিছুমান ডায়রিয়াত কেবল মানে পানির দরে উলাই থাকে, শুটিং ডায়রিয়া বলে কয়, আর কিছুমান ডায়রিয়া তো অল্প অল্পকে হয়ে থাকে। যেটা শুটিং ডায়রিয়াটো হয়, যেটো পানির দরে উলাই গিয়ে থাকে, তেনেবর গরু 6 ঘন্টা বা 7 ঘন্টার পিছতে মাটিত বহি যাবলগিয়া হয়, দুর্বল হয়ে পেলায়,
1: মানে দেহর
0: পানি উলাই গিয়ে যায়, ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায়। সেখানে সময় সফা পানি খাবলে না পায়, বা আমি ডক্টর গেলে স্যালাইন দিব পারো, সেইবর দিবলে সময় না পায়, তেতিয়া মৃত্যুমুখত পড়িব পারে। এনেকুৱা ধরনের লক্ষণ হব। তারপর গল ফুলা এটা বেমার হয়, যেটো পেলু থাকিলেও হয় বা বডিত প্রোটিন কমি গেলেও হয়, গল ফুলা এটা কন্ডিশন হয়। আর কিছুমান গরুর কি হয়, ভরিত কিছুমান সরু ঘা হয়, ঘা হয়ে পেলায় তাত বিষ হয়ে পেলায় খোজকাড়িব নোৱাৰা হয়, বা কিছুমান গরুয়ে পড়ি পেলায় ইঞ্জুরি হয়, ডাঙর ডাঙর গরুবর, সেইবর ওপর সিহতর খোজকাড়িব নোৱাৰে, এটা জায়গাতে থিয় হয়ে থাকে। কিছুমান গরুয়ে যদি এইখিনি সময়ত যদি গাখির দি আসলে, গাখির দি থাকার সময় তাত যদি কিবা অল্প ইনফেকশন লাগিছে, ওহারত যদি ফুলি উঠিছে, তাত বিষ হয়েছে, মাস্টাইটিস বেমার হব পারে, তেনেকা ধরনের ইস্যু হব পারে। কিছুমান গরুত ইয়ার উপরেও চকুরে খুব পানি উলাই থাকে, সেইটা অবশ্যই চকুরে পানি উলাই থাকাটো খুব দরকারি নহয়, কিন্তু চকুরে পানি উলাই থাকাটো এনেকুৱা ধরনের হয়ে যায়, চকুরে পানি উলাই থাকে, চকুটো খোজাই থাকে, কবাত খোজ খাইছে, কিবা খাইছে, তেতিয়া চকুটো বেয়া হয়ে যায়, আর বেয়াটো পার্মানেন্টলি হয়ে যায়। গতিকে সেইখিনি সময় তাত দরব পড়লে সোনকালে ভাল হয়ে যাব পারে। ইয়ার উপরেও কিছুমান গরু আছে, ইহতর যদি এডভান্স প্রেগনেন্সি আছে আর এই বানপানির সময়ত মানে সেইখিনি সময় যদি ক্যালসিয়ামর সাপ্লিমেন্টর অভাব হয়ে আছে, ইহত বহি যায় আর বহি যায় উঠিব নয়, সেইখিনি সময় ডক্টরে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতর আহি পেলে যদি চিকিৎসা করব না পায়, সেই গরুটো রিভাইভ করাটা যথেষ্ট দিকদার। তেনেকুৱা ধরনের কিছুমান লক্ষণ খেতিয়কে খুব সোনকালে তাত জানিব লাগিব,
1: আর
0: ওচর চাপাটো দরকার। ইয়ার উপরে কিছুমান লক্ষণ আছে, যাবর চিকিৎসকর ওচর চপার লগেলগে খেতিয়ক জানিব লাগিব যে গরুটো জ্বর উঠি আছে না নাই। কিছুমান জ্বর উঠি থাকাতো গাটো চুই পেলেও গম পায় যে গরম হয়ে আছে। আর কিছুমান আছে গরুয়ে খুব হেঁপাই থাকে, ফোঁপাই থাকে, তার মানে তার খুব মানে রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, যেটু বস্তু মানে খেতিয়কে অল্প গভীরভাবে চালে ধরিব পারে, তেতিয়াও ডক্টরের ওচর চপাটো দরকারি
1: হয়। আপনি কলে যে যাবর আপনি রোগর লক্ষণ কলে বহুত পশু মৃত্যুমুখত পড়ে, তো সেই মৃত যাবর জীব জন্তু বানপানির সময়ত কেনেকৈ নিষ্কাশন করব লাগে?
0: হয়, আমার অসমত মানে যেটা বানপানী হয়, বানপানী হলে এই একটা মাজর সরু জায়গা এটা এখন ফার্ম আছে বা এজন পশুপালকর জীব জন্তুবর আছে, সেই জীব জন্তুবর যেটা মৃত্যুমুখত পড়ে, সেইটো যেটো আমার নিষ্কাশন করা একটা সাংঘাতিক সমস্যা, কারণ চারিফালে পানি হয়ে থাকে, তাত সেইটো ডাম্পিং করলেও তাত পেলাই থই দিলেও তারপর ইনফেকশন তো পানিরে গৈ পেলে বেলেগ জায়গাব কন্টামিনেট করব পারে, আর এইটো হয়ে থাকে। তো তার কারণে
1: বেলেগ জীব জন্তুর কারণে ভাবুকি আহি পড়ে,
0: হয় বেলেগ জীব জন্তুর কারণে ভাবুকি আহে, আর কিছুমান সরু জীব জন্তু আহি পড়া অবস্থা থাকলে বোকা পানির মাঝে আহি পেলায় কামুড়ি খাই পেলায় আহি পেলে সেইটো মানে প্রবলেম করব পারে। গতিকে প্রথমতে হয়েছে যদিহে এই মরা জীব জন্তুটো অল্প উখ জায়গালে লৈ যাব পারি, তেতিয়াহলে সেই উখ জায়গাত গৈ পেলায় 12 ফুট মানে গাত এটা খান্দি পেলায় তাত নিমখ দি পেলায় তাত পুতি থয়, তার উপর আকৌ নিমখ দি ভালকে মাটিরে সেইটো পুতি থব লাগে। সেইটো সাধারণত খুব কমনলি করা যায়, কিন্তু সেইটো যদি করিব নোৱাৰি যে চারিওফালে বানপানী ডাঙি নিয়া
1: তো দিগদার, হয় গাত এটা খান্দাটো পানির সময়
0: বহুত দিগদার। গতিকে তেনেকুৱা অবস্থাত কি করব লাগিব, এটলিস্ট যেটো জীব আছে যেটো মৰিছে মৃত্যুমুখত পৰিছে সেইটো যেটো জায়গাতে আছে তাতে থৈ পেলায় তার উপর নিমখ ছটিয়াই দি পেলায় তার উপর যদি কিবা ত্রিপাল হোক বা কিবা নারিকলের বগলা এনেকৈ ঢাকি রাখে, তেতিয়া সেই নিমখ সেই বস্তুটো গলাই দিব পারে, তাত থকা ইনফেকশন বোৰ নোহোৱা হৈ যাব পারে। সেইটো খুব মানে এনেকুৱা অবস্থাত করা দরকার যেটা চারিওফালে বানপানী কত নিব নি, কিন্তু সবচেয়ে ভাল পদ্ধতিটো হৈছে গাত খান্দি পুতি দিয়াটো। ইয়াৰ উপৰিও যদি সুবিধা হয় মানে জ্বলাব পৰা অৱস্থাত থাকে মানে তেতিয়াহ'লে জ্বলাই দিলে তো সেইটোও বেয়া নহয়, যে বহুত জীৱ জন্তু একেলগে পুতাও কেতিয়াবা দিগদাৰ হ'ব পাৰে, তেতিয়া জ্বলাই দিবও পাৰে যদিহে জন্তুটো ডেড বডিটো শুকাই যোৱা নিচিনা হৈছে।
1: ডক্টৰ ভূঞা, মই আপোনাৰ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যে যিবোৰ আমি খাদ্যৰ কথা পাতি আছিলোঁ, খাদ্য দ্ৰব্যবিলাকৰ গুণাগুণ মানে ফিট টেষ্টিং কৰিব পাৰিনে?
2: হয়, এইটো অতি দৰকাৰী। আজিকালি বিভিন্ন কোম্পানীয়ে বিভিন্ন দানা বনায়, এই দানাবিলাকৰ পৰা আচলতে লাভ হৈছে নে নাই, কৃষকৰ উৎপাদন বৃদ্ধি হৈছে নে নাই, সেইখিনি জানিবৰ কাৰণে বা খাদ্য দ্ৰব্যটো গুণাগুণ জানিবৰ কাৰণে টেষ্ট কৰাটো অতি দৰকাৰ।
1: হয়, কাৰণ যদি যিখিনি খাই আছে তাৰ পৰা যদি একো লাভ হোৱা নাই, সেইখিনিটো নুখুৱাই ভাল,
2: নুখুৱাই ভাল। সেইকাৰণে ফিট টেষ্টিং লেবৰেটৰী আছে, আৰু আমাৰ পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়তো আমাৰ এটা ফিট টেষ্টিং লেবৰেটৰী আমি খুলিছোঁ কৃষকৰ সুবিধা।

0: আধুনিকতাৰ অনুষ্ঠানটি ৰাজীৰ শিল্পী সেয়া আছিল ইভা প্ৰীতি শৰ্মা। অনুষ্ঠানটি ৰাজীলৈ ইমানতে অন্ত পৰিল।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 27 সিতম্বর সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলোঁ আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো যাদ রাখে রবিবার 27 সিতম্বর সুবহ 11 বজে মন কি বাত।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক নিশা 8 বজাৰ মুখ্য বাতৰি।

0: বিজ্ঞানে দৃশ্য শ্রব্য মাধ্যমত অনেক পরিবর্তন আনিলে। এটা সময়ত গাঁৱে ভূঁয়ে রজন জনাই থকা গ্রামোফোন রেকর্ডর ঠাই অধিগ্রহণ করেছিল অডিও কেসেটে। সময়ের সঙ্গে খোঁজ মিলাইছিল পখিলা লেখথিপিয়ে, ডকমুকার সাংরি গ্রুপর সহশিল্পী তথা কার্বি আংলং সাহিত্য পরিষদর প্রাক্তন কার্যবাহী সদস্য বিদ্যা সিং রংপির সহযোগত পখিলা লেখথিপিয়ে অডিও কেসেট উলিয়াইছিল। কাংহন, লাংপিয়ারি, কাইচুংবি, মানাই, ওলেং, হাইমু আদি অডিও কেসেটবুরে কার্বি পাহাড়ত সমাদর লাভ করেছিল। এই সন্দর্ভত পখিলা লেখথিপিয়ে কয়,
1: আমার কার্বি আংলংত মডার্ন সং বোলা বস্তু পাবলৈ নাই এসময়ত। যেতিয়া আমি বহুতো চর্চা করিলো, দিন রাতি আমি লাগি গলো, তেতিয়া আমি ভাবিলো এই গীতটি আমি কেনেকে প্রচার করিম, আমি যাব নোৱাৰা জায়গাত এই গীতবিলাক কোনে লৈ যাব। তো আমি আলোচনা করিলো, তেতিয়া আমার কার্বি আংলংত অডিও কেসেট পাবলৈ নাই। তো অডিও কেসেটর দ্বারাহে আর গোটেইতো যাব পাহাড়ে ভয়ামে। তো আমি কি করিম, তো রেকর্ডিং করিব লাগিব। এটা আমার স্যার বিরা সিং রংপি ইএম, এটা এক্স ইএম, আর মানে মোক বুদ্ধিটা দিলে, বাইদেউ আপনি আমার লগত গাব, মই স্পন্সর করিম, আমি এটা অডিও কেসেট বনাম, তেতিয়াহে আমার গানবিলাক পাহাড়ে ভয় আমি উঠি যাব, আমি যাব নোৱাৰা জায়গাত আমার সেই কেসেটোহে লৈ যাব। সেই বলি পেলাই আমি প্রথমবার অডিও কেসেট রেকর্ডিং করেছিলো কাংহন, এইটাই কাংহন বলে একটা অডিও কেসেট বনাইছিল। সেই তেতিয়ারপরা লাহে লাহে লাহে লাহে লাহে লাহে আকো আগবাড়ি আহিলো, বহুতো কেসেট হল, লাংপিয়ারি, কাইচুম্বি, সেংবেলির, আটকশ্রী, মানাই, ওলেং, হাইমু, বহুতো হল। আর মই বেলেগৰ লগতো কেতিয়াবা অসমীয়াও গাও, হিন্দিও গাও।
0: সিডি কৰিছিলি
1: নাই?